0: একটা জীব লাগে আছে মোল্লা জ্ঞান খানোল্লা বাকি বোলা গুণেন খোরাং যজ্জুয়া দুন খুন্না কান্ট্রেক বাসে গিগ্রুপ পেনা সিকিম অনেক না ফেদা লেনে আতি নাম খাই লাস বাসে ফেদা লেনে দুপচা জুয়া মানে ফেদা বাকি গি সিকিম পুনে এম বগর ম্যানেজারে চি না দেয়া গ্রুপ উনলা গ্রুপই মেম্বার উনলা তা আমি কোশিস বেনে জুয়া
1: yang spesifik dengan itu yang spesifik dari ngatas shamo zrede ju shamo yani mushroom
0: macam mushroom ju
1: tutuk si chang area ta me ju
0: yo ju mushroom training dan kan yo ngat
1: oh ngati ya na jar tab ta me man
0: tab se denagi member si su bichi sap siot
1: o
0: chen du long ngazi ang ara malep ju urdon me ta ya khongae khwa dikna tha ga na mushroom training dan kan yo se khong se de jar mushroom chos yo zrinchi ngacha ya ta malep ta yo hezin me ngara malep yo da ranga chilta se o khongae smi man a kho tubian jak porgo sundu jia yot pana khong a song se khonte ba skol ba jin dupi
1: o
0: yo yo dong a yot mana de mushroomi na song se mana dare na mana bo mo chan la mana cham sik chi ba na gor me ni support an dupi jo dare na na pa ni support che na se so zamana me de o yo me
1: bo
0: de na rang a er kame ka khas bi su a chno ma chi na koshish ba cha gi gor me ni sikhi mo ka na fayda le ne an ta su in na ni jalta de a jo ya
1: Marcis Khatija Saiba jo herang yang sertik uju tsiri moju herang elijin
0: ya uju tsiri mo yang
1: tau sertik jasla Marcis tsiri mo assalamu alaikum
0: ya assalamu alaikum jo ya
1: dari sapayantes Khatija Banu cluster coordinator teji bulai kana tersukin ni jutpin radya mayo yang tang program yang kanun sang queen di jaltan la linyanuk yang kujalt radya mayo yang tang program yang kanun sang queen di jaltan kana fan kelenuk da tersunembo diri nang kama program puchums nan me dugna yang program nang yang bo yang tang na tuk tuk diman pungacha ejazat chese bazat ya ju khuda na samani fakhriyan